সোনম কাপুরে বায়োপিক ভাগ মিলখা ভাগ আর সঞ্জুত সহযোগী চরিত্রত অভিনয় করে আর রোমাঞ্চ প্রেম রতন ধনপায়ত মুখ্য চরিত্রত অভিনয় করে সফলতা লাভ করেছিল। 2016 সনের জীবনীমূলক থ্রিলার নির্জাত নির্জা ভাজর প্রশংসিত চরিত্রের রাষ্ট্রীয় চলচ্চিত্র বঁটা আর শ্রেষ্ঠ অভিনেত্রীর ফিল্মফেয়ার বঁটা লাভ করে। প্রিয় শ্রোতা, শুনাবলে লৈছো নির্জা ছবিখনের সুনিধি চৌহানের কণ্ঠর এই গীতটি।